নয়ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে সকাল 4:54 হয়ে 37 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধে 6:22 হয়ে 22 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 22 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ অর্থাৎ 24 জুন বুধবারের অনুষ্ঠান সূচি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে একটু পরেই শুনবেন সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা পুষ্টি বাগানে সবজি ও ফলের চাষ, বলবেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। 6:40 আপনার স্বাস্থ্য, বিকিরণ চিকিৎসার নবদিগন্ত, এই বিষয়ে বলবেন ডাক্তার অরিন্দম চৌধুরী, শুনবেন দ্বিতীয় পর্ব। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী ও মিতালী ভট্টাচার্য। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুতনু মিত্র। 8:00 জানা অজানা, কথিকা ভালোবাসা ও বন্ধুত্ব, বলবেন ডক্টর মুকুল কান্তি মান্না। 8:05 নজরুলগীতি, শিল্পী প্রিয়াঙ্কা দত্ত। 8:20 বাংলা কথিকা মূর্তিমান কলকাতা, বলবেন গৌতম বসু মল্লিক। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 9:00 গানে গানে, বাংলা ছায়াছবির গান। 9:25 জেলার চিঠি, নদিয়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। 9:30 গানে গানে অনুষ্ঠানের শেষাংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বলতে চাই, উপস্থাপনায় সৌরভ দেবনাথ, সায়নী মজুমদার। 12:00 শ্যামা সঙ্গীত, মধুরা ভট্টাচার্যের কণ্ঠে। 12:15

মিনিটে লোকগীতি শিল্পী চৈতালি রায়, 12:33 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, গ্রাম বাংলার একাল সেকাল এই বিষয়ে নাসিম মুর্তাজার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। একটায় বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল আমার কলম, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলা আধুনিক গান, 3:00 প্রথম অধিবেশনের সমাপ্তি, গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, গুগলি, উপস্থাপনায় নীলাদ্রি সেন, 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের শিক্ষিকা আত্রি আঢ্য এবং সঙ্গে থাকবে 2 বিদ্যার্থী। 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় মালতি টুডু ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি নাটকের বর্তমান পরিস্থিতি এই বিষয়ে রবিলাল টুডুর সাক্ষাৎকার শুনুন দ্বিতীয় পর্ব, 6:38 কৃষি কথার আসর, প্রথমে পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি এই বিষয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, এরপর মিলেট চাষের গুরুত্ব এই বিষয়ে ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল, 7:30 সমীক্ষা, 8:00 পশ্চিমবঙ্গের বাজেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান প্রযোজনায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ, 8:30 আইনি কথা, পুলিশি নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা নিয়ে একজন সাধারণ নাগরিকের সাংবিধানিক সুরক্ষা এই বিষয়ে আইনজীবী নীল বসুর সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতে সেতার শিল্পী অঞ্জন সাহা, 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 ভজন শিল্পী মধুরা ভট্টাচার্য, 10:50 বেহালায় লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, 11:00 বাংলা আধুনিক গান শিল্পী প্রিয়াঙ্কা দত্ত, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:10 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি, সঞ্চয়িতার প্রথম অধিবেশনে একটু পরেই শুনবেন সুবদ্ধ সঙ্গীত খেয়াল শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চৈতালি রায়, 6:35 রামচরিতমানস পর্ব 151, 6:45 দ্বিজেন্দ্রগীতি শিল্পী প্রিয়াঙ্কা দত্ত, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য, 8:30 ভজন মধুরা ভট্টাচার্যের কণ্ঠে, 8:50 বেহালায় লঘুসঙ্গীতের সুর শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, 9:10 রসধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় শাহনাজ খাতুন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিজ উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 12:20 পাশ্চাত্য সঙ্গীত সংযুক্তা নন্দীর উপস্থাপনায় এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীত সংযুক্তা নন্দীর উপস্থাপনায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন সেতার শিল্পী অঞ্জন সাহা, 3:00 প্রথম অধিবেশনের সমাপ্তি, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 ভজন শিল্পী চৈতালি রায়, 5:20 উর্বশী উপস্থাপনায় সুলক্ষণা পণ্ডিত, 6:15 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশন, 7:10 বেহালায় লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন ইংরাজি সাপ্তাহিক শ্রুতিপত্রিকা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান এবং 12:00 দ্বিতীয় অধিবেশনে সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ অর্থাৎ বুধবার 24 জুন অনুষ্ঠান সূচি। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান, সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রথমে রাগ ভাটিয়ার ও পরে রাগ বৈরাগী, শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীতে

শুনলেন ভাটিয়ার রাগে খেয়াল শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এখন শুনবেন বৈরাগী রাগে খেয়াল শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

শুনলেন খেয়াল, প্রথমে রাগ ভাটিয়ার এবং পরে রাগ বৈরাগী, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী চৈতালী রায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন চৈতালি রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন রামচরিত মানস পর্ব 151।

শুনলেন রামচরিতমানস পর্ব 151। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী প্রিয়াঙ্কা দত্ত।

0: কে বন্ধুরা, কেমন আছো? সুপ্রভাত সকলকে। আজকে তারিখটা হলো 24শে জুন। ওয়ার্ল্ড কাপ চলছে মন্থর গতিতে নয়, একেবারে ক্রাশিং গতিতে। এবং আমরা গতকাল দেখেছি যে পর্তুগাল কেমন খেলল উজবেকিস্তানের সঙ্গে। আমি তো বেশ এনজয় করছি বিশ্বকাপ, তোমরাও নিশ্চয় খুব এনজয় করছো। জানি তো, এনজয় করারই কথা। এই বছর প্রবাবলি মেসি এবং রোনালডোর শেষ বিশ্বকাপ বলে কথা। সব ফ্যানরা তো উন্মুখ হয়ে আছে দুই বিশ্বসেরা ফুটবলারের পারফরমেন্সের জন্য। তবে আজকে সুপ্রভাতের আড্ডায় কথা বলবো অনেক অনেক টপিকস নিয়ে। আর প্রথমেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাইব, আজকে মানে 24শে জুলাই সারা পৃথিবীতে কি কি মহামূল্যবান জিনিস হয়েছে এবং কোন কোন সেলিব্রিটির আজকে জন্মদিন। তাহলে শেয়ার করে নি, কি বলো?
1: আজ এই দিনে
0: ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি শাসনের সূচনা হয়। আজকের দিনে কুতুবুদ্দিন আইবাক দিল্লির সুলতান হিসেবে সিংহাসনে বসেন। এর মাধ্যমেই ভারতে আনুষ্ঠানিকভাবে দিল্লি সুলতান শাসনের মানে দিল্লি সুলতানেটের ঐতিহাসিক সূচনা ঘটে। তারপর 1763 পলাশির যুদ্ধের ঠিক কয়েক বছর পর ব্রিটিশ সৈন্যরা আজকের দিনে বাংলার রাজধানী মুর্শিদাবাদ দখল করে এবং মির্জাফরকে পুনরায় বাংলার নবাব হিসেবে ঘোষণা করে। এটি বাংলায় ব্রিটিশ

শাসন শক্ত করার ক্ষেত্রে একটি বিশাল বড় পদক্ষেপ ছিল। এই ঘটনার পরই মীর কাসিম ব্যাটল অফ বক্সার মানে বক্সারের যুদ্ধের দিকে এগিয়ে যান, যা ধরা হয় ভারতকে পরাধীন করার প্রথম পদক্ষেপ হিসেবে। তারপর চলে আসি 1812 সালে। 1812 সালে নেপোলিয়ন রাশিয়ায় অভিযান করেন। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট প্রায় 3.5 লাখ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে রাশিয়ার ওপর ঐতিহাসিক এবং বিধ্বংসী আক্রমণ শুরু করে। নেপোলিয়ন ভেবেছিলেন যে দ্রুত রাশিয়া জয় করবেন, কিন্তু রাশিয়ানরা বুদ্ধির সঙ্গে নিজেদের মানিয়ে নেন। রাশিয়ানরা সম্মুখ সমরে গেলেন না, তারা স্কর্চড আর্থ পলিসি ব্যবহার করলেন, অর্থাৎ তারা পিছু হটার সময় নিজেদের শহর, শস্য ও ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে যেতেন, যাতে ফরাসি সেনারা সেখানে আসার পর খাবার এবং আশ্রয় না পায়। তীব্র রাশিয়ান শীত এবং খাদ্যাভাবের কারণে নেপোলিয়নের বিশাল সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় মাত্র কয়েক মাসে, এবং বলা হয় মাত্র কয়েক মাসের ব্যবধানে তার 3 লক্ষের অধিক সৈন্য মারা যায়। তারপর আসি 1963 সালে। 1963 সালে ভারতে প্রথম টেলেক্স পরিষেবা শুরু হয়। প্রথম বাণিজ্যিক টেলেক্স পরিষেবা চালু হয় এই দিনে, এবং এইটি তৎকালীন সময় দ্রুত বার্তা আদান প্রদানের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। তারপর 1819 কলকাতার বিখ্যাত এবং দর্শনীয় মার্বেল প্যালেসের প্রতিষ্ঠাতা, শিল্পপ্রেমী এবং লোকহিতৈষী রাজেন্দ্র মল্লিক আজকের দিনে জন্মগ্রহণ করে। মাত্র 16 বছর বয়সে তিনি এই রাজপ্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন। ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্যের মিশ্রণে তৈরি এই প্রাসাদে রয়েছে 90 রকমের বিরল মার্বেল পাথর। তারপরে 1932 সালে আজকের দিনে থাইল্যান্ডে একটা মহাবিপ্লব হয়। তখন আমেরিকাতে দ্য গ্রেট ডিপ্রেশন চলছে। থাইল্যান্ড, তখন অবশ্য থাইল্যান্ডের নাম থাইল্যান্ড ছিল না, থাইল্যান্ডের নাম ছিল সিয়াম। সেই থাইল্যান্ড আর্থিক অনটনের মধ্যে ডুবে যাচ্ছিল। পিপলস পার্টির সমর্থকেরা থাইল্যান্ডের তখনকার রাজা রামা সেভেনকে অ্যারেস্ট করে এবং 700 বছরেরও বেশি রাজশাসন শেষ হয় থাইল্যান্ডে। প্রতিষ্ঠিত হয় সংবিধান এবং অ্যাবসলিউট মোনার্কি থেকে হয় কনস্টিটিউশনাল মোনার্কি। মানে আগে নিয়ম ছিল যে রাজা এবং রাজার যে রাজসভা রয়েছে তারাই দেশের সমস্ত আইন কানুন ঠিক করবেন, কিন্তু এই কনস্টিটিউশনাল মোনার্কি আসার পর স্থাপিত হয় একটা কনস্টিটিউশন, তৈরি হয় একটা গভর্নমেন্ট এবং রাজ্য শাসনের নীতি বানাতে শুরু করে এই গভর্নমেন্ট, এবং তার মাথার ওপর থাকেন রাজা স্বয়ং, তাকেই বলা হয় কনস্টিটিউশনাল মোনার্কি। তারপর 1948 সালের কথায় যাই। 1948 সালে আজকের দিনে বার্লিন ব্লকেড হয়, যা কোল্ড ওয়ার কিংবা ঠান্ডা যুদ্ধের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আজকে মানে 24শে জুন রাশিয়া মানে তখনকার সোভিয়েত ইউনিয়ন সমস্ত রাস্তা, রেল এবং ক্যানেল বন্ধ করে ওয়েস্ট বার্লিনে যাওয়ার জন্য, মানে সমস্ত উপায় বন্ধ করে দেয় যাতে কোনোভাবেই কেউ ইউএস, ইউকে কিংবা ফ্রান্স পৌঁছতে না পারে জার্মানি থেকে। কিন্তু এই ব্লকেটের জন্য আলটিমেটলি এই দেশগুলো কিন্তু চলে যায়নি ভয় পেয়ে। শুরু হয় বার্লিন এয়ারলিফট কার্গো প্লেন।

করে সমস্ত খাবার ওষুধ পৌঁছে দেওয়া। তারপর এই সোভিয়েট এই কারণেই ব্লকেট তুলে নেয়। দেখলো সোভিয়েট যে কিছুই হচ্ছে না, এয়ারলিফটের মাধ্যমে প্লেনরা সমস্ত প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে বার্লিনে। অগত্যা তুলে নিতে হলো ব্লকেট। তবে এই ব্লকেট থেকে কিন্তু নাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তার জন্ম হয়। এবং আমরা সকলেই জানি বর্তমানে ওয়ার্ল্ড পিস কিংবা বিশ্ব শান্তি রক্ষার্থে নাটো কিন্তু বড় একটা ভূমিকা পালন করে। তারপর চলে আসি 2010-এ। 2010-এর 24-শে জুন অস্ট্রেলিয়ায় তাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি শপথ গ্রহণ করেন। তার নাম হলো জুলিয়া গিলার্ড। আরও একটা প্রয়োজনীয় কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে মানে 24-শে জুন 1991 মানে 1991-এ ভারতবর্ষে প্রথম ইকোনমিক লিবারালাইজেশন রিফর্মস চালু করা হয়। চালু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও। সেই দিন ভারতের অর্থনীতির ইতিহাসে এক মহামূল্যবান দিন হিসেবে ধরা রয়েছে। তারপর আজকের দিনে জন্মেছিলেন বাংলার চলচ্চিত্রের আদি যুগের নায়িকা এবং গায়িকা কানন দেবী। সালটা 1900 সাল। এই কানন দেবী দর্শকের মন ভীষণভাবে জয় করেছিলেন তার গান এবং অভিনয়ের মাধ্যমে। তিনি বলা যেতে পারে সেই সময়কার মহাতারকা ছিলেন এবং তিনি ভারতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে উপহার পান। তারপর আজকের দিনে জন্মেছিলেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। 1950 সালে বাংলা ও হিন্দি মিলিয়ে তিনি 350-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন। স্বামী বিবেকানন্দ ছবিতে রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে অভিনয় করে তিনি পেয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর। এছাড়া তিনি একজন অসম্ভব ভালো ডান্সার। তার ডান্স নিশ্চয়ই সবাই দেখেছ, ওই গানটায় আই অ্যাম আ ডিস্কো ডান্সার টারারা, গানটা কিন্তু আমার বড্ড প্রিয়। এবং মিঠুন চক্রবর্তীর উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে নাম করতে হয় মৃগয়া, ডিস্কো ডান্সার যার কথা বললাম, অগ্নিপথ, এমএলএ ফাটাকেষ্ট ইত্যাদি। তারপর চলে আসি 1981 সালে। 1981 সালের আজকের দিনে জন্মেছিলেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর ইন্ডিয়া টিমের একজন প্রাক্তন ওপেনার। 2011 সালে যখন ভারত বিশ্বকাপ জেতে তখন গম্ভীরের সেই 97 রানের ঝোড়ো ইনিংসটা কার না মনে আছে? আমাদের সকলের যখন বুক ঠিক ঠিক করছে ভারত এবার পারবে তো, ভারত এবার পারবে তো জিততে, ঠিক সেই সময় লক্ষ লক্ষ ভারতবাসীর বিশ্বাস ভরসা একার কাঁধে তুলে নিয়েছিলেন গৌতম গম্ভীর। এবং গৌতম গম্ভীর পরের পর পর পরের পর পর বাউন্ডারি ওভার বাউন্ডারি মারতে থাকেন এবং 97 রান করেন। এবং বলা হয় 2011-র বিশ্বকাপ জয়ের একজন প্রধান নায়ক ছিলেন এই গৌতম গম্ভীর। পরে অবশ্য তিনি ইন্ডিয়া টিমের কোচ হন এবং ইন্ডিয়া টিমের কোচ হয়েও তিনি ভারতকে প্রচুর সম্মান এনে দেন। তারপর আসি 1987 সালের কথায়। 1987 সালে জন্ম হয় আজকের দিনে লিওনেল আন্দ্রে মেসির। লিওনেল মেসির কথা নিশ্চয়ই সকলেই জানো এবং সকলেরই ভীষণ প্রিয় মেসি, আমার তো ভীষণ প্রিয়। ফুটবল ইতিহাসের অন্যতম সর্বকালের সেরা কিংবদন্তি মেসি। তিনি আর্জেন্টিনার অধিনায়ক এবং তিনি 8 বার ব্যালেন্ডিকর জিতেছেন। 2022 সালের বিশ্ব

কাপ জিতেছেন এবং তিনি ফুটবল ইতিহাসের প্রায় সমস্ত রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। সম্প্রতি মেসির হ্যাট্রিকটা নিশ্চয়ই সকলেই দেখেছ। মেসি কিন্তু এমন একজন প্লেয়ার যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ওয়ার্ল্ড কাপে গোল করছেন এবং প্রায় সর্বোচ্চ গোল করছেন, এবং লাস্ট ম্যাচে, আর্জেন্টিনার লাস্ট ম্যাচেও তিনি দুটো গোল করে আর্জেন্টিনাকে জিতিয়ে দেন। এবং আর্জেন্টিনার জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য তিনি এক অনুপ্রেরণা। সহজেই বলা যেতে পারে তিনি গোট, মানে গ্রেটেস্ট অফ অল টাইমস। শেষ হলো আজকে কি কি হয়েছে সেই সমস্ত ঘটনাবলীর একটা ছোট্ট বিবরণ।

আজ মানে 24শে জুন আজকে এদের সকলের জন্মদিন, ডেথ অ্যানিভার্সারি এইগুলো তো ছিলই, কিন্তু আজকে আরও একজনের জন্মদিন। তিনি একজন ভারতীয় এবং তার সাহসিকতা সর্বদা হয়ে উঠেছে আমাদের প্রেরণা। আর আজ সুপ্রভাতের আড্ডায় আমি সর্বাণী তোমাদের সঙ্গে রয়েছি, আড্ডা হবে, গল্প হবে, কিন্তু আজ প্রধানত আমরা আড্ডা দেব ভারতের সেই বীর সন্তানকে নিয়ে যে আমাদের সর্বদা জুগিয়েছেন সাহস, অনুপ্রেরণা, ভারতবর্ষীর মনোবল যখন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল তখন তিনি ভারতবাসীর হয়ে কাজ করেছেন, তখন তিনি ভারতবাসীকে দিয়েছেন যোগ্য সম্মান। আজকে সেই ভারতের বীর সন্তান দামোদর হরি চাপেকরের জন্মদিন, আর আজ কথা বলবো সুপ্রভাতের আড্ডায় তাকে নিয়ে। আর বন্ধুরা, তাকে নিয়ে কথা বলবার আগে বরং একটা গান শুনে নি, রইল শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে তোমাদের জন্য গান।

আবারও ফিরে এলাম গানের পর। আজকে আমি সর্বাণী রয়েছি তোমাদের সঙ্গে সুপ্রভাতের আড্ডায়, আর কথা বলছি দামোদর হরি চাপেকরের জন্মদিন নিয়ে। এমনই যেমন আমরা গানে শুনলাম, কত বীর সন্তান যুদ্ধক্ষেত্রে নেমেছেন আমাদেরকে, আমাকে তোমাকে স্বাধীনতা দেওয়ার জন্য। যুদ্ধাং দেহি করে, যুদ্ধাং দেহি বলে, করিনা করিনা ভয়ে ভুলে ছাপিয়ে পড়েছে ভারতের কত বীর সন্তান। তাদের মধ্যেই একজন আমাদের দামোদর হরি চাপেকর। মহারাষ্ট্রে পুনের কাছাকাছি ছেঁচুয়ার গ্রামে এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। বাবা হরি চাপেকর ছিলেন কীর্তনকার। ছোটবেলা থেকেই দামোদর এবং তার দুই ভাই বালকৃষ্ণ চাপেকর এবং বাসুদেব চাপেকর কীর্তনের মাধ্যমে ভারতের গৌরবময় ইতিহাসের কথা শুনে শুনে বড় হচ্ছিলেন। তাদের শিবাজী মহারাজ আর পেশোয়ারদের বীরত্ব একেবারে রক্তে মিশেছিল। তারা এখানেই কিন্তু থেমে থাকেনি, শিবাজী এবং পেশোয়াদের বীরত্বের কথা তারা শুনেছে এবং শুনে তারা পুনেতে যুবকদের জন্য সংগঠিত করেছে একটা শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র, এবং সেই শারীরিক প্রশিক্ষণ কেন্দ্রের নাম দিয়েছেন হিন্দু ধর্ম সংরক্ষণী সভা। এই ক্লাবে যোগ দেওয়া যেত যুবক হলেই, কিন্তু এই ক্লাবে থাকার নিয়ম ছিল অত্যন্ত কঠিন। যুবকদের প্রতিদিন ভোরে উঠে মাইলের পর মাইল দৌড়তে হতো এবং কুস্তি লড়তে হতো, লাঠি খেলা শিখতে হতো, আরও নানান রকমের শারীরিক কসরত অভ্যেস করতে হতো। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের চিন্তাভাবনায় এই দামোদর হরি চাপেকর এবং তার ভাইয়েরা গভীরভাবে প্রবাহিত হয়েছিলেন। কিন্তু তারপর একটা সময় পুনে শহরে নেমে আসে চরম প্লেগ। সালটা 1896 কি 1897, আসে বিউবনিক প্লেগ। হাজার হাজার মানুষ মরতে থাকে। একটা টেনিদায় গল্প আছে, তাতে একটা লাইন পড়েছিলাম যে মানুষ নাকি মারা যেত এই বিউবনিক প্লেগে ঠিক মশা মাছি পোকামাকড়ের মতন। তারা মানে বুঝতেই পারছ মানুষের জীবনটা কোথায় এসে দাঁড়িয়েছিল এই প্লেগে। বলা হয় সারা পৃথিবী জুড়ে প্রায় 20 কোটি মানুষ মারা গেছিল এই প্লেগে। এই বিপর্যয়কে থামাতে ব্রিটিশ সরকার একজন কমিশনারকে পাঠায়। কাকে পাঠালো? পাঠালো কমিশনার WC র্যান্ডকে, ভারতবর্ষে প্লেগ কমিশনার হিসেবে। কি করেছিল এই র্যান্ড সাহেব? প্লেগ কমিশনার র্যান্ড সাহেব পুনেতে প্লেগ দমন

নিয়ন্ত্রণের নামে জারি করল এক মিলিটারি শাসন। ব্রিটিশ সেনারা প্লেগ রোগী খোঁজার বাহানায় সাধারণ মানুষের ঘরে জোর করে ঢুকে ভাঙচুর চালাতে লাগল, মানে অনুপ্রবেশ করল এবং অনুপ্রবেশ করার পর তীব্র অত্যাচার করল যাদের ঘরে ঢুকে গেছে তাদের সঙ্গে। শুধু তাই নয়, ঘরের মহিলারা মা বোনেরা তাদের গায়েও হাত দেয় ব্রিটিশ সৈন্যরা এবং তাদের অবমাননা করে আর পূজো আচ্চার জায়গা অপবিত্র করে দেয়। এবং এইটা আস্তে আস্তে হয়ে ওঠে প্রতিদিনের ঘটনা। তাছাড়াও বাড়ির কাউকে যদি বাড়ির কোনো একজন প্লেগ হয়েছে বলে সন্দেহ করে, সেটা তখনকার কমিশন এবং কমিশনারকে জানানোটা বাধ্যতামূলক ছিল। এবং ধরো কারোর মৃত্যু হলো, সেই মৃত্যু যদি রেজিস্টার্ড না হয় তাহলে সেই মৃত্যুর শেষকৃত্য পর্যন্ত করা যাচ্ছিল না। এমন সব রুলস অ্যান্ড রেগুলেশনস জারি করেছিল তৎকালীন ব্রিটিশ শাসন। তারপর সেই মৃতদেহ যদি কোনো মতে প্লেগ হিসেবে সন্দেহ করা হয়, তার শেষকৃত্যের প্রসিডিওর ছিল আরও ভয়ঙ্কর। আরও অসুবিধা হতো তার শেষকৃত্য করতে। একটা জায়গা ছিল এবং সেইখানেই সেই সমস্ত মৃতদেহ যারা প্লেগে মারা গেছে তাদের ফেলে রাখা হতো, এবং তাদের কোনো একদিন একসঙ্গে অনেক মৃতদেহ পুড়িয়ে দেওয়া হতো। ফলে কি হতো, আমাদের যেরকম বিশ্বাস আছে, ধর্ম আছে, যে আমরা আমাদের নিজের কাছের মানুষকে নিজেরা শেষকৃত্য করি, নিজেরা শেষ সম্মান জ্ঞাপন করি, সেইটা আমরা করতে পারছিলাম না। এমন অবস্থা হয়ে গেছিল ভারতের এবং ভারতবাসীর। তিলক মহারাজ তার কেসারি পত্রিকায় এই সম্পর্কে লিখেছেন, সরকার আমাদের ওপর যে অত্যাচার করছে তা কোনো অংশে প্লেগের চেয়ে কম নয়। এই অত্যাচার হয়তো শরীরের পক্ষে কতটা ক্ষতিকর জানি না, কিন্তু মনোবল একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। ঠিক এই সময় দামোদর হরি চাপেকর এবং তার ভাই বালকৃষ্ণ হরি চাপেকর ঠিক করলেন এই অপমানের তারা প্রতিশোধ নেবেন। অত্যাচারী র্যান্ডকে পৃথিবী থেকে সরাতে না পারলে ভারতের এবং ভারত মাতার এই লজ্জা ঢাকবে না, এবং দেশের মাটির জন্য তো এই দুই যুবকের এইটুকু করতেই হবে না। তাই তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন। রইল তোমাদের জন্য এই নিয়ে একটা গান, শ্রীকান্ত আচার্য এবং লোপামিত্রা মিত্রের কণ্ঠে গান।

ফিরে এলাম গানের পর। আর আজকে আমি সর্বাণী আছি তোমাদের সঙ্গে সুপ্রভাতের আড্ডায়। এবং গানে যাওয়ার আগে যেইটা নিয়ে কথা বলছিলাম, দামোদর হরি চাপেকরকে নিয়ে বলেছিলাম যে ডব্লিউসি র্যান্ডের অত্যাচারে দামোদর হরি চাপেকর এবং তার ভাইয়েরা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এবং তারা ভেবেছিলেন যে এর একটা প্রতিকার করতেই হবে। যতদিন না প্রতিকার

গভর্নমেন্ট হাউস থেকে রান সাহেব ঘোড়ার গাড়ি নিয়ে বেরিয়ে এলো। দামোদর চাপেকার গাড়ির পেছনে দৌড়তে লাগলেন। চাপেকার ভাইয়েরা তখন কোনো ওয়াকি টকি কিংবা ওই রকম টেলিফোনিক কিছু ব্যবহার করছিলেন না। অবশ্যই এই অত্যাধুনিক সিগন্যাল ব্যবহারের সুযোগ তখনও আমরা পাইনি, তখনও ভারতবর্ষে আসেনি বা ভারতবর্ষে এলেও তাদের অবধি পৌঁছতে পারেনি। এমন সময় ঘুটঘুটে অন্ধকারে কে কার গাড়ি তা চেনা একটা মুশকিলের ব্যাপার ছিল। তাই দামোদর এবং বালকৃষ্ণ কিছুটা দূরে ওত পেতেছিলেন, আর তাদের ছোট ভাই বাসুদেব, যার বয়স তখন মাত্র 17 বছর, সে গভর্নর হাউজের গেটের কাছে দাঁড়িয়ে নজর রাখছিল যে কখন র্যান্ড সাহেব আসেন। র্যান্ডের গাড়ি গেট পেরোতেই বাসুদেব মারাঠি ভাষায় জোরে চিৎকার করে ওঠেন, গন্ডা আলারে, যার অর্থ শত্রু এসেছে বা গুন্ডা এসেছে। চারিদিকে একেবারে সাজো সাজো রব। এই কোডওয়ার্ডটি শোনা মাত্রই দামোদর ও বালকৃষ্ণ পজিশন নেন। দামোদর এক লাফে চলন্ত গাড়ির পেছনে উঠে পড়লেন, পর্দা সরালেন এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে র্যান্ডের পিঠে গুলি চালালেন। ঠিক একই সময়ে বালকৃষ্ণ গুলি চালালেন র্যান্ডের সহযোগী লেফটেন্যান্ট আয়ারস্টের ওপর। আয়ারস্ট ঘটনাস্থলেই মারা যান এবং কয়েকদিন পর হাসপাতালে মৃত্যু হয় র্যান্ড সাহেবের। দিনটা একটা রোমহর্ষক দিন ছিল না, কি বলো? হ্যাঁ, পুনে তথা গোটা ভারতের স্তব্ধ হয়ে যাওয়ার দিন ছিল এই দিনটা। স্তব্ধ হয়ে গেল বালকৃষ্ণ হরি চাপেকার, দামোদর হরি চাপেকার এবং বাসুদেব চাপেকারের সাহসিকতায় গোটা দেশ। ব্রিটিশ সাম্রাজ্যের ভীত সেদিন নড়ে উঠেছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ভারতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এমন সুসংগঠিত সশস্ত্র বা গেরিলা হামলা হয়নি, মানে এইরম আকারে হয়নি। দামোদর চাপেকারের এই WC র্যান্ডের হত্যাকাণ্ডকে আধুনিক ভারতের ইতিহাসে প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড বা পলিটিক্যাল অ্যাসাসিনেশন বা সশস্ত্র বিপ্লবের প্রথম ঘটনা হিসেবে গণ্য করা হয়। এই ঘটনার পরবর্তীকালে ভগত সিং, ক্ষুদিরাম এবং বিনায়ক দামোদর সাভারকরের মতন বিপ্লবীরা তাদের অনুপ্রেরণা পান এবং তারা দেশমাতৃকার জন্য নিজেদের সাহসিকতার পরিচয় দেন, মানে একেবারে কপাট ভেঙে বিপ্লব। শুনে নেব ইন্দ্রনীল সেনকণ্ঠের গান।

ফিরে এলাম আবারও গানের পর, আর আজকে কথা বলছি দামোদর হরি চাপেকরকে নিয়ে। এবং গানে যাওয়ার আগে বলেছিলাম কিভাবে দামোদর হরি চাপেকর এবং তার দুই ভাই মিলে ডাব্লিউসি র্যান্ডের হত্যা করেছিলেন। তারপর কি হয় জানো, র্যান্ডের মৃত্যুর পর ব্রিটিশ পুলিশ খুনিদের হন্যে হয়ে খুঁজছিল, কিন্তু কোনো ক্লু পাচ্ছিল না। মরিয়া হয়ে সরকার তথ্যদাতাদের জন্য 20,000 টাকা, সে আমলে যা ছিল এক বিশাল সম্পত্তি, সেইটা পুরস্কার হিসেবে ঘোষণা করে। এই টাকার লোভে চাপেকর ভাইদের পরিচিত আরও দুই ভাই, যাদের নাম গণেশ শঙ্কর দ্রাভের এবং রামচন্দ্র শঙ্কর দ্রাভের, তারা পুলিশের কাছে দামোদর হরি চাপেকরদের নাম ফাঁস করে দেয়। কিন্তু এর শেষটা ছিল আরও নাটকীয়। দামোদরের গ্রেপ্তারির পর তার বাকি দুই ভাই বালকৃষ্ণ ও বাসুদেব এবং তাদের এক বন্ধু মহাদেব রানারে, এরা তিনজনে মিলে সেই দুই বিশ্বাসঘাতক দ্রাভের ভাই, তাদেরকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে হত্যা করে এবং নিজেদের চরম প্রতিশোধ নেন। আরও একটা মজার গল্প বলি তোমাদের। এই ডাব্লিউসি র্যান্ডকে হত্যা করার ঠিক এক বছর আগে, মানে 1896 সালে, পুনের বম্বে বিশ্ববিদ্যালয়ের সামনে রানী ভিক্টোরিয়ার একটা বিশাল মার্বেলের মূর্তি উন্মোচন করা হয়। ব্রিটিশদের অত্যাচারে পুনের মানুষ তখন ভীষণ ক্ষুব্ধ। এক রাতে দামোদর এবং তার ভাইরা অত্যন্ত গোপনে সেই মূর্তির মুখে আলকাতরা লেপে দেয় এবং মূর্তির গলায় চটির মালা পরিয়ে দেয়। শুধু তাই নয়, মূর্তির বুকে একটি পোস্টার তারা সেটে দিয়েছিল, যেখানে লেখা ছিল, আমাদের উপর অত্যাচার বন্ধ না করলে এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। মানে এই র্যান্ডকে যারা তারা একেবারে নিপাত করে দেবে, সেটার কিন্তু একটা হিন্ট তারা আগে থেকেই দিয়ে রেখেছিল। এই ঘটনা ব্রিটিশ পুলিশকে চরম লজ্জায় ফেলে দিয়েছিল, কারণ তারা শত চেষ্টা করেও তখন অপরাধীদের ধরতে পারেনি। তারপর ফিরি র্যান্ডের মার্ডার কেসে। র্যান্ডের মার্ডার কেসে আদালতে দাঁড়িয়ে দামোদর বুক ফুলিয়ে বলেছিলেন, হ্যাঁ আমি মেরেছি। তারপর থেকে ফাঁসির দিন গোনা শুরু। এইভাবেই কত মানুষ আমাদের জন্য ফাঁসি হাসি মুখে বরণ করে নিয়েছেন। রইল শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তোমাদের জন্য গান।

আবারও ফিরে এলাম গানের পর। আজ আমি সর্বাণী সুপ্রভাতের আড্ডায় রয়েছি তোমাদের সঙ্গে। যেমনটা বলছিলাম যে দামোদর হরি চাপেকার ফাঁসির দিন গুনছিলেন, তিনি লোকমান্য বাল গঙ্গাধর তিলককে নিজের গুরুর মতন শ্রদ্ধা করতেন। তিলকও এই তরুণদের সাহস দেখে মুগ্ধ ছিলেন। দামোদর যখন ইয়ারওয়ারা জেলে ফাঁসির দিন গুনছিলেন, তিলক মহারাজ তখন তার সঙ্গে দেখা করতে যান। তিলক নিজের সঙ্গে নিয়ে গেছিলেন একটা শ্রীমৎ ভগবদ গীতার কপি, তিনি সেটা দামোদরের হাতে তুলে দেন। তারপর 1887 18 এপ্রিল ইয়ারওয়ারা জেলে দামোদর হরি চাপেকার ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। তার হাতে গীতা, কোনো ভয় নেই, চোখে জল নেই, শুধু হাতে ভগবদ গীতা। গীতা বুকে জড়িয়ে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নিলেন ভারতের প্রথম যুগের সশস্ত্র বিপ্লবী। খুব কম মানুষই জানেন যে দামোদর হরি চাপেকার জেলের ভেতরে বন্দী থাকা অবস্থায় একটি চমৎকার আত্মজীবনী লিখে গেছেন। ব্রিটিশরা ভেবেছিলেন যে তিনি হয়তো জেলে ভেঙে পড়বেন, কিন্তু দামোদর অত্যন্ত শান্ত মাথায় তার ছোটবেলা, তার বিপ্লবী চিন্তাভাবনা এবং কিভাবে তারা র্যান্ডকে বধ করেছিলেন সব বিস্তারিতভাবে লিখে যান। মারাঠি ভাষায় লেখা এই ডায়েরিটি পরবর্তীতে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে স্বীকৃতি পায়। তারপর তার বাকি দুই ভাই বালকৃষ্ণ এবং বাসুদেবও দেশের জন্য ফাঁসির কাঠে ঝোলেন। ভাবতো, একটা পুরো পরিবার দেশের জন্য বিলীন হয়ে গেল। ইতিহাসে এমন ঘটনা বিরল যেখানে এরকম পরিবারের সকলে হাসতে হাসতে দেশের জন্য প্রাণ দিয়েছেন। দামোদর এবং তার ভাইদের ফাঁসির পর তার মা লক্ষ্মীবাঈ চাপেকারের ওপর ব্রিটিশ পুলিশ অকথ্য মানসিক নির্যাতন চালায়, কিন্তু সেই বীর মাতা এক ফোঁটা চোখের জল ফেলেননি। কথিত আছে, যখন তার প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিতে আসেন, তখন তিনি গর্জে উঠেছিলেন, বলেছিলেন তিনি গর্বিত, কারণ তার ছেলেরা দেশের জন্য প্রাণ দিয়েছে। এমনই একজন মায়ের গর্ব হওয়া উচিত এই তিন বীর সন্তানের জন্য। কথা বলতে বলতে বন্ধুরা, অনুষ্ঠানের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। তো যেতে যেতে তোমাদের জন্য রইল রূপম ইসলামের কণ্ঠে একটি গান।

শুনলেন ভজন শিল্পী মধুরা ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন বেহালায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়।

শুনলেন বিহালায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক ভাষণে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 100,000-এর বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2,000 FIR দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের আমলে এই নজির দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সরকার বিএসএফকে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। এখন পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। শ্রী অধিকারী জানান, রাজ্যে নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটাতারের বেড়া দিতে এ পর্যন্ত বিএসএফের হাতে 142.79 একর জমি তুলে দিয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিংয়ের কাজ সম্পূর্ণ হবে। সরকারি সম্পত্তি রক্ষায় আগামীকাল বিধানসভা অধিবেশনে বিল আনা হবে। এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে, সেই সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকার ক্ষতিপূরণ আদায় করবে বলে মুখ্যমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রীর ভাষণের শেষ লগ্নে বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াক আউট করে। পরে ধ্বনি ভোটে রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয়। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি DTH এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার জন্য আর্থিক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB। নতুন সরকারের শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের দিশাকে বাস্তব রূপ দিতে গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন ADB-র শীর্ষ আধিকারিকরা। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আধিকারিকরা। সূত্রের খবর, মূলত নীতি আয়োগের রূপরেখা মেনে রাজ্যে একাধিক সিটি ইকোনমিক রিজিয়ন গড়ে তোলা ছিল বৈঠকের আলোচ্য বিষয়। পূর্ব বর্ধমানের মেমারিতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তার গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার 75-এর 2 ধারায় ও পক্সো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বর্ধমানের পক্সো আদালতে গতকাল পেশ করা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতের মেডিকেল পরীক্ষা করানো এবং ছাত্রীর বয়ান নথিভুক্ত করার পাশাপাশি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে ওই নাবালিকাকে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকা ওই ছাত্রীর সঙ্গে কয়েকদিন যাবৎ তার গৃহশিক্ষক অশালীন আচরণ করে, তার জেরে মানসিকভাবে বিপর্যস্ত ওই নাবালিকা পরিবারের কাছে ঘটনার কথা খুলে বলে। তার ভিত্তিতে মেমারি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে সাদিগাছি এলাকায় এক অসহায় বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ভেদিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান অলিউল মণ্ডলের বিরুদ্ধে। 2019 সালে বন্দনা ভট্টাচার্য নামে ওই বৃদ্ধা এলাকায় যে জমি কেনেন, পরবর্তীতে তার সই জাল করে সেই জমির একাংশ ভেদিয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের স্ত্রী তহমিনা পারভিনের নামে রেকর্ড করিয়ে নেওয়া হয়েছে বলে জানতে পারেন। হাসনাবাদ থানা ও BLRO অফিসে লিখিত অভিযোগ জানিয়েও ফল হয়নি। সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর ওই বৃদ্ধা আবারও প্রশাসনের দ্বারস্থ হন। অভিযুক্ত অলিউল মণ্ডলের দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ এই কাজ করেছে। বিষয়টি জানার পর তিনি BLRO অফিসে সংশ্লিষ্ট জমি ওই বৃদ্ধার নামে ফেরত দেওয়ার লিখিত আবেদন করেছেন বলে জানান অলিউল। নদিয়ার মোহনপুরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার 13তম সমাবর্তন অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। সমাবর্তনে 365 জন শিক্ষার্থীকে স্নাতক, স্নাতকোত্তর, সমন্বিত PhD ও PhD ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অজয় কুমার সুদ। আজ গঙ্গা পুজো। গঙ্গা দশহরা পুণ্যতিথিতে সকাল থেকেই অনেক পুণ্যার্থী পবিত্র গঙ্গা স্নান করেছেন। পুণ্য স্নানের পর অনেকেই সূর্যদেবের পুজো করে থাকেন। মা গঙ্গার পুজোর পাশাপাশি মহাদেব ও পার্বতীর পুজোও করে থাকেন দশহরা পুণ্যতিথিতে। গঙ্গা দশহরা উপলক্ষে বিশেষ

আরতি সম্পন্ন হবে গঙ্গার ঘাটে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ, অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরে আজ সকালে 5:30 পর্যন্ত গত 24 ঘণ্টায় 59 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে শুনবেন গ্রামীণ সংবাদ বেলা 12:30।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত সেতার। শিল্পী অঞ্জন সাহা, রাগ ভীম পলাশী, তবলায় নবারুণ দত্ত। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

চৈতালী রায়ের কণ্ঠে শুনলেন ভজন, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন যন্ত্রসঙ্গীত বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন দর্পণ। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে রাত 8:09। এখন সময় হিন্দি ছবির গানের। হিন্দি ছবির গানে আজ প্রথম গান রাখি ওর হাতকড়ি ছবি থেকে আশা ভোঁসলে ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনছিলেন গোলমাল ছবি থেকে আর ডি বর্মনের কণ্ঠে। শুনছেন হিন্দি ছবির গান। আজকের অনুষ্ঠানের শেষ গান আমরা শুনব প্রেম রতন ধন পায়ো ছবি থেকে ঐশ্বর্য মজুমদার, পলক মুচল, শান ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

শুনছিলেন হিন্দি ছবির গান, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বিভিন্ন ছবি থেকে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সময় রাত 8:09 হয়ে 50 সেকেন্ড। একটু পরেই শুনবেন খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে ব্রাজিল স্কটল্যান্ডের মুখোমুখি হবে। সুইজারল্যান্ড খেলবে কানাডার বিপক্ষে। গতকাল বিশ্বকাপের ম্যাচে পর্তুগাল 5-0 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। ভারত পুরুষদের এশিয়ান ভলিবল কনফেডারেশন কাপের সেমিফাইনালে। ওল্ড ট্র্যাফোর্ডে আগামীকাল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। প্রথমে বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। চোট সারিয়ে আজ মাঠে নামতে পারেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো এবং হাইতি। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডা ও সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের বিরুদ্ধে খেলবে। এছাড়া আজ গ্রুপ কের খেলায় কলম্বিয়া গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। কলম্বিয়ার হয়ে 76 মিনিটে একমাত্র গোলটি করেন দানিয়েল মুনোজ। অন্যদিকে গ্রুপ এল এর খেলায় ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আগামীকাল ফুটবল বিশ্বকাপে 4টি খেলা। গ্রুপের ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দুটি খেলাই ভারতীয় সময় সকাল 6:30 শুরু হবে। অন্যদিকে গ্রুপ ইর দুটি খেলা শুরু হবে ভারতীয় সময় আগামীকাল রাত 1:30। এই দুটি খেলায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে খেলবে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। বিশ্বকাপ ফুটবলে গতরাতে গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। অন্যদিকে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচে 6:39 জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 17 মিনিটে নুনো মেন্ডিস এবং 86 মিনিটে রাফায়েল লিয়াও গোল করেন। ম্যাচের 60 মিনিটের মাথায় উজবেকিস্তানের গোলরক্ষক আব্দুমাহিম নেমাতভ আত্মঘাতী গোল করেন। এছাড়া গতকাল সকালে গ্রুপ জের খেলায় আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দেয়। অন্য খেলায় গ্রুপ আয়ের ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে পরাজিত করেছে। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স শিবিরে বড় ধাক্কা। ফ্রান্সের কোচ দিদিয়ে দেশের মা প্রয়াত হওয়ায় দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর ফলে দলের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়াতে হচ্ছে তাকে। ফলে নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে না দিদিয়ের দেশকে। এক বিবৃতিতে ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে দেশের অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দীর্ঘদিনের সহকারী গাই স্তেফান। ভারত প্রথমবারের মতো পুরুষদের এশীয় ভলিবল কনফেডারেশন কাপের গ্রুপ পর্বে টানা 4টি ম্যাচে জিতে সেমিফাইনালে পৌঁছেছে। ইতিহাস গড়েছে ভারত। আহমেদাবাদে বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে গ্রুপ পর্বে 4টি ম্যাচে বাহরিনকে 3-0, চীনা তাইপেকে 3-1, কাজাখস্তানকে 3-0 এবং নিউজিল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে ওঠে ভারত। শেষ চারে ভারতের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। ওল্ড ট্র্যাফোর্ডে আগামীকাল মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:00। ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম 2 ম্যাচে জয়ের পর গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। 3 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। আগামীকালের ম্যাচ জিতলে ভারত সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত করবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ মহিলাদের দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতের অনূর্ধ্ব 19 দল 11 রানে শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দলকে পরাজিত করেছে। বিশ্ব দাবা ম্যারাথন প্রতিযোগিতা 2026 আগামীকাল শুরু হচ্ছে। পেরুর লিমা শহরের শেরাটন লিমা হোটেলে 28 জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতার আসর। ইউএস ওপেন সুপার 300 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্পেনের পাওলা লোপেজ এবং লুসিয়ানা রড্রিগেজকে 3 গেমের লড়াই হারিয়ে ভারতের মহিলা ডাবল শুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ দ্বিতীয় রাউন্ডে উঠেছে। এই খেলায় স্প্যানিশ শুটিকে 21-12, 14-21, 21-13 পয়েন্টে পরাজিত করেন তারা। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে ব্রাজিল স্কটল্যান্ডের মুখোমুখি হবে। সুইজারল্যান্ড কানাডার বিপক্ষে খেলবে। গতকাল বিশ্বকাপের ম্যাচে পর্তুগাল 5-0 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। ভারত পুরুষদের এশীয় ভলিবল কনফেডারেশন কাপের সেমিফাইনালে। খেলার খবর শেষ হলো।
1: This is the Sanchita channel of Akashvani Kolkata broadcasting on 297.6 meters corresponding to 1008 kilohertz. We now bring you English magazine program Horizon.
2: Welcome listeners to Horizon. In today's Horizon, we have news and views for you from the field of science and technology. We start off with an interview on stroke management.

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলার ব্রিজ ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে। ঘটনায় গ্রেপ্তার 3, কলকাতা পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস এন গ্রিয়ার ও তাঁর দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইসুন লাকের সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর কথা ঘোষণা করেছে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্তত 4 জন নিখোঁজ ও 17 জন আহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার ব্রিজ ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুডামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, 18 জন চিকিৎসাধীন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের 8 জনের নাম জানা গেছে। মৃতদের মধ্যে আছেন বছর 40-এর রোহিত চৌধুরী, বছর 30-এর কৃষ্ণ চৌধুরী ও 17 বছরের রাহুল চৌধুরী। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যান, পরে তিনি আহতদের দেখতে SSKM-এও যান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুলিশের ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। তবে দায়ী কারা, কী ধরনের

0: গাফিলতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
1: ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসি কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান 31 জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
0: এদিকে পূর্ত দপ্তর, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম গড়ে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণস্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবের নজরদারিতে এই প্রক্রিয়া চলবে। কলকাতা মেট্রো ও কলকাতা পোর্ট এলাকার লিজে থাকা জমির নির্মাণও এই পর্যালোচনার আওতায় আনা হবে, তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজে ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ এবং ডক্টর শারদদত্ত মুখার্জি, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম, ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বিপর্যয় বাহিনী, দমকল, সেনার সদস্যরাও রয়েছে, ডগ স্কোয়াড ও হোমিসাইড, জেসিবি দিয়ে ঘটনাস্থল থেকে লোহার বিম কাটা হচ্ছে। অন্যদিকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার, সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। জানা গেছে নির্মীয়মান এই গুদামের প্রজেক্ট সুপারভাইজার পদে ছিলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। অন্যদিকে নির্মাণের কাজে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহের দায়িত্ব সামলাতেন সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। সূত্রের খবর, কলকাতা পুলিশের নজর এখন বেহরা ব্রাদার্সের দিকে। দুর্ঘটনার পর থেকে তাদের কারোর সন্ধান না মিললেও জোর কদমে তাদের খোঁজে কলকাতার গোয়েন্দা পুলিশ। এর পাশাপাশি নজর রয়েছে এ আর ট্রেডার্স নামে একটি সংস্থার উপরেও। বেহরা ব্রাদার্স নির্মাণ কাজ করানোর জন্য এ আর ট্রেডার্সকে বরাদ্দ দেয়, সেই চুক্তিতে কী ছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস ইনগ্রিয়ার ও তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্য দূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গে এক বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানি পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা MSMEকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার মতো বিষয়ে আলোক আলোচনা হয় আজকের বৈঠকে। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইং সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ ওই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, তারা সহসভাপতির দায়িত্ব থেকে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন। তিনি পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের বক্তব্যের জবাব দিচ্ছিলেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ার আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO-র সহযোগিতায় নেওয়া হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে কয়েক মাস ধরে জাহাজ চলাচল নিরাপদভাবে পুনরায় চালু করাই এর মূল লক্ষ্য। IMO-র তথ্য অনুযায়ী বর্তমানে ওই অঞ্চলে 11,000-এরও বেশি নাবিক আটকে রয়েছেন। ধাপে ধাপে তাদের নিরাপদে যাতায়াত ও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে ওমান ও ইরান হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী নৌ পরিচালনা ও সামুদ্রিক পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য একটি যৌথ কর্মগোষ্ঠী গঠনে সম্মত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড নিপকো প্রকল্প প্রধান জানিয়েছেন কেই পানিয়ার জেলার

ওসা ইয়াজালি এলাকায় নিপকো কলোনিতে চারজন নিখোঁজ, সতেরো জন আহত। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে জিরোতে নিয়ে যাওয়া হয়েছে। কেই পানিয়ার জেলার ডেপুটি কমিশনার শ্বেতা নাগরকোটি মেহতা জানিয়েছেন, ভূমিধসের কারণে দুর্গত এলাকা ইয়াজালি ও হোজপটিন উভয় দিক থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাপুমপাড়ে জেলায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে সাগালি জেলা প্রশাসনের জারি করা ভ্রমণ নির্দেশকে জানা গেছে, ১৩ নম্বর জাতীয় সড়কের সাগালি থেকে হোজ জংশন পর্যন্ত এবং ৭১৩ এ জাতীয় সড়কের পটিন থেকে ডাকটে হোজ ব্রিজ পর্যন্ত একাধিক স্থানে ভূমিধস ও বন্যার কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। প্রশাসন পূর্ব কামেং, পাক্কে কেসাং, পশ্চিম কামেং ও তাওয়াং জেলার যাত্রীদের দুর্গত অংশ দিয়ে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সমাজমাধ্যমের এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সমাজমাধ্যমের এক পোস্টে জনগণের নিরাপত্তা সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। মণিপুরের তামেংলং জেলার তিনটি পৃথক স্থানে ভয়াবহ ভূমিধসের কারণে ৩৭ নম্বর জাতীয় সড়ক ইম্ফল জিরিবাম রোড যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ধরে বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে প্রবল ধর্ষণ অব্যাহত থাকায় তামেংলং জেলার কৈমাইং থানার অন্তর্গত শিবলং ও কৈমাই গ্রামের মাঝামাঝি সিআরপিএফ ক্যাম্প সংলগ্ন শান্তি খুনো এলাকায় একটি বড় ভূমিধস হয়েছে। রিপোর্ট অনুযায়ী বিকল্প রাস্তা তৈরি করতে প্রায় তিন দিন সময় লাগতে পারে। আজ রাত থেকে এখন শুনবেন বিশ্বকাপ ফুটবলের খবর।

শুনছেন বম্বে ছবির গান, চিত্রার কণ্ঠে শুনলেন এই গানটি। এই ছবির সাউন্ডট্র্যাক থেকেই আমরা শুনব পরের গান। পরের গান পল্লবী, অনুপমা, শুভা, নোয়েল ও শ্রীনিবাস, এদের সমবেত কণ্ঠে।

শুনছেন বম্বে ছবির সাউন্ডট্র্যাক থেকে গান। এই গানটি আমরা শুনলাম উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি, জিভি প্রকাশ ও সর্দার কণ্ঠে। বম্বে ছবির শেষ গান হরিহরণ ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে।

11:40 হয়ে 47 সেকেন্ড, শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছবি গানের অনুষ্ঠান। এবারে বীরজারা ছবি থেকে কয়েকটি গান আমরা শুনব। প্রথম গান উদিত নারায়ণ ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন আহমেদ হোসেন ও মোহাম্মদ হোসেনের দ্বৈত কণ্ঠে। শুনছেন বীর জরা ছবির গান। এবারের গানটি আজকের অনুষ্ঠানের শেষ গান, বীর জরা ছবি থেকেই লতা মঙ্গেশকর ও সোনু নিগমের দ্বৈত কণ্ঠে।

শুনলেন বীরজারা ছবির গান, এবং এই সঙ্গেই শেষ হলো আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:17। এখন জানিয়ে দিই, June 25, 2026 বৃহস্পতিবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলির কথা। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কথা বলি। প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05, 6:30 আজকের চাষবাস। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি রয়েছে 6:40, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও শুভদীপ দে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন তৃষা পারুইয়ের কণ্ঠে 7:45। সকাল 8টায় জানা অজানা, 8:05 নজরুল গীতি শিল্পী পল্টু বিশ্বাস। উত্তরণ অনুষ্ঠানটি রয়েছে 8:20, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সকাল 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। জেলার চিঠি 9:25, গানে গানের পরবর্তী অংশ সকাল 9:30। 10টায় গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য উপস্থাপনায় সুভাষিস বন্দ্যোপাধ্যায় ও মেঘবালিকা আচার্য। উৎস ঘোষের কণ্ঠে শুনবেন ভজন বেলা 12টায়। 12:15 লোকগীতি শিল্পী অনিতা পাল। গ্রামীণ যুব বন্ধুদের অনুষ্ঠান বেলা 12:33। দুপুর 1টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। মহিলা মহল 1:45। দুপুর 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের অনুষ্ঠানের কথা জানালাম। এবারে জানাব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, 5:30 বিদ্যার্থীদের জন্য। সন্ধ্যা 6:05 সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি লোকগীতি শুনবেন। সাঁওতালি অনুষ্ঠান রয়েছে 6:15। প্রথমে সাঁওতালি লোকগীতি রবিলোচন মুর্মু ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, এটি শুনবেন 6:05। তারপরে 6:15 সাঁওতালি অনুষ্ঠান। সন্ধ্যা 6:38 কৃষি কথার আসর, রামায়ণ গান 7:10 পরিবেশনায় কৃষ্ণা দাস ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা। রাত 8টায় অনুরোধের আসর, অন্বেষা 8:30, 8:50 বিধানসভা পর্যালোচনা। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে

অনুষ্ঠান শুনবেন। পল্টু বিশ্বাসের কণ্ঠে নজরুল গীতি, 9:30, 9:45 ভজন, শিল্পী তৃষা পাড়ুই। রাত 10:00 শ্রবণে স্বাস্থ্য, 10:30 অনিতা পালের কণ্ঠে শুনবেন লোকগীতি, 10:40 অতুল প্রসাদের গান, শিল্পী অসীম কুমার ঘোষ। রাত 11:00 চিরঞ্জীব চৌধুরীর পরিবেশনায় শুনবেন হাওয়াইন গিটার, 11:10 অনুষ্ঠান পরম্পরা, হৈমন্তী শুক্লার সাক্ষাৎকার। এই অনুষ্ঠানে শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরে জানাই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কথা। প্রথম অধিবেশনে সকাল 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে সেতার পরিবেশনায় পণ্ডিত দেবী প্রসাদ চট্টোপাধ্যায়। সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী পল্টু বিশ্বাস। ধারাবাহিক অনুষ্ঠান রামচরিত মানস 6:35 পর্ব 152 ভজন উৎস ঘোষের কণ্ঠে 6:45। সকাল 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। দ্বিজেন্দ্র গীতি অসীম কুমার ঘোষের কণ্ঠে 8:30। 8:45 রাগ প্রধান গান শুনবেন তৃষা পাড়ুইয়ের কণ্ঠে। 9:10 রসধারা, উপস্থাপনা সুলক্ষণা পর্বত। সকাল 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় তলত সালাহউদ্দিন। বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। সুরভি অনুষ্ঠানটি রয়েছে বেলা 12:00, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। তারই উপস্থাপনায় পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান দুপুর 1:10, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত তৃষা পাড়ুইয়ের কণ্ঠে। প্রীতি মুরারকার উপস্থাপনায় বিকেল 5:20 শুনবেন উর্বশী। সন্ধ্যা 6:10 হিন্দি কথিকা, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:30 আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের হিন্দি ও ইংরেজি ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যা 6:30 গুল গুলচন, উপস্থাপনায় প্রীতি মুরারকা। উৎস ঘোষের কণ্ঠে শুনবেন ভজন সন্ধ্যা 7:10। 7:30 দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান নানা রঙের গান 8:15। 8:30 স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর শুনবেন স্পটলাইট 9:16। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপা চন্দ। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম 25 জুন 2026 বৃহস্পতিবার সারাদিন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলির কথা। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ পরিলক্ষিত হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা

বর্ষার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 78%। বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা মাঝে মধ্যে 60 কিলোমিটার বেগে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ায় পরিণত হতে পারে। এবং এই ঝোড়ো হাওয়া আগামী 25 জুন সারাদিন বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা নদী ও সমুদ্রে মাছ ধরতে যান পশ্চিমবঙ্গ ও ওড়িশার উত্তর উপকূলে, তাদের পরবর্তী 24 ঘন্টা মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। জানিয়ে দিলাম আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:10 হয়ে 46 সেকেন্ড। জয় হিন্দ।